0: अरे, सुन, वाक्टी कर, हाँ, जली ब्रासा फेस, यस, फांसे एन इज वोलेडिग आउटवर्कोच, सोल आउट, हाँ, हम बोले त्रेली तो से तोच, हैब यू नो गेन टिकेट्स, दन इज दिट योर कांस ऑन द एर्ली बर्ड टिकेट्स इन फांसे ट्वे, मॉय सीज़न इन फांसे ट्वे टो स्कोरन, वाक्ट नीट लंग, वांट इन द वोल्गेंडे फांसे गान द टिकेट प्राइसे ओमहोग, टू जल्दी कर मौसी, चली घूमे, चली ब्रासा फेस, हाँ, 100 चली ब्रासा फेस, बेस्टेल न्यू फिया www.brasafest.nl.
1: उजाला रेडियो देश भर में, तू जान है तो उजाला रेडियो, उजाला ही उजाला देश भर में, हाँ, हर गांव में, हर कोना में, ऑटो में, घर में सुनाई देता है उजाला रेडियो DAB प्लस के जरिए. उजाला इस वन हेल नीलम, तू जान है तो ढिंढोरा बजा दीजिए.
0: Routine. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakabana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 'smorgens tot 9:00 avonds, zaterdag en zondag vanaf 'smiddags 3:00 tot 9:00 avonds, of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
2: Lekker.
0: Ga jij binnenkort trouwen? Door wie waar honen wel, door Shadi honen wel, zijn wel ook. Door DJ A Vermaes op Ujala Radio. Vandra Vermaes, 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio. Dus, ga jij binnenkort trouwen? Door wie waar honen wel, door Shadi honen wel. Neem contact op met Ujala Radio. E-mail info@ujala.nl. 15 aanvragen voor maar 100 euro op Ujala Radio.

0: Ujala Radio, al jaren uw favoriet. Vermais, familieberichten, nieuws, advertenties, stories. En natuurlijk de mooiste nummers. Stay tuned on Ujala Radio.
1: Kya sajan ko sajni pasand nahi? Phir kyun ye darwaza band nahi?
2: Karu kaun jatan? Jaldi ho milan. करू कौन जतन जल्दी हो मिलन सुनते हो सजन छननन छननन छननन